ওকে, মিউজিক মলক তাও কাটি লিবা নয়। হে আছি এক তো ক্লাই। এমাম পড়তো রে তো না রিয়াকশন। দেখ মাই তো তো কোম্পানি মিউজিকের হতে তুল ও ফিলা মাই ও সিটিও নিয়ে।